আপনার হরমুজ বাবদ শুরুআতি মাহে দর্জি থাকা যায় ইমকান শুরুআতি মাহে দেয় আপনার হরমুজকে সেক্টর ডিহন লাই বিনা ফিস দিয়ে খোলো বিন্দু আমরিকি নিউজ ওয়েবসাইট এক্সিউস জি দাওয়া এক্সিউস প্রজেক্ট মাহে সা আপনার হরমুজ সে কন্ট্রোল বাবদ ইরান যা ঘা মুতালবা মনিয়া বি আহেন হরমুজ জে উত্তর বারে রাস্তে তে ইরান এ ডখন বারে রাস্তে তে ওমান জো কন্ট্রোল হুন্দো ইরান মনজুরি জো অমল মুকমল করে ورتو আহে আমরিকি ইখতিয়ারিও আজ মাহে জো এলান করে সকন থিয়ো